আর গ্রাম সালিয়া খেরি আমার মালওয়া আগর মালওয়া মধ্যপ্রদেশ সে সোনু বিশ্বকর্মা আর মনু বিশ্বকর্মা নে মেসওয়াড়ি মলকাপুর সে শত্রুঘ্ন ধাড়ে বাল্মিক নীনাজি স্বপ্নিল আর অজয় স্বপ্নিল ধাড়ে আর অজয় খিরোড়কর নে ইয়ে গীত সুননা চাহতে হ্যাঁ প্যার কিয়ে যা ফিল্ম কা লতা মঙ্গেশকর আর মহেন্দ্র কপূর কি আওয়াজ মে রাজেন্দ্র কৃষ্ণ কে বোল লক্ষ্মীকান্ত প্যারেলাল কা।